0: বাটসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611।
1: হ্যালো, কি ছ তেরো খবর?
2: ঠিক ছু ইয়ার, সঞ্জয় ছস?
1: ও সঞ্জয় ছু, অব ভিসা লাগে পছি তো পার্টি দিনে হলা নি?
2: পার্টি তো দিনে হুন্থ্যো, কি মিল গনা বাক কি নে ছ ইয়ার?
1: মলি তো সবই কিন মিল গরি সকে, অব বেড সিট সিরক র দুই চার থান টপস কুর্তি কিন্নু ছ?
2: মইল বনি কিন্নু ছ কে, সঙ্গে কিনম ন?
1: তুমি জানি অস্ট্রেলিয়া ম ক্যানাডা ইয়ার?
2: সবই ঠাউকে বেসাই অনুসারকো বেশি পাউনি ঠাউ ছ কে? কিন্নু সংসার, হতে যাম ন?
1: ए अ अ मैले पनि खूब सुनेको छु किनमेल संसारको बारे, ब्रान्डेड ब्रान्डेड तन्न पाइन्छ त्यहाँ,
3: विदेश लैजान तथा पठाउनका लागि भ्याकुम प्याक गरिन्छ, साथै भ्याकुम ब्याग पनि उपलब्ध छ।
4: जुनसुकै ब्रान्डका आकर्षक तन्ना सेट, सिरानी, कुशन, सिरक, ब्ल्याङ्केट, ब्ल्याङ्केट कभर, बेड कभर, दिवान सेट, डोर सेट, समर ब्ल्याङ्केट, कुशन कभर, टावल, कुर्ता, टप्स पाइने एकमात्र ठाउँ किनमेल संसार, गैरापाटन पोखरा, प्राइम सहकारीको भवन, कुमुदिनी होम्स स्कुलदेखि 50 मिटर पश्चिम। मोबाइल 9856031412, 9864667887।
5: तन्ना आजै फेरि आउनुहोस्।
6: 93.4